0: Σκάπου να μας έγει με τη τόχαση τόχα ντόγκο να κάω σαμπάνα σάγκο σκουντράπε μην αγαλιούν σάμπι μα τόχα ντόγκο να ακάω μπουκέν Βίρι δες αμψόργου τα κανά μου κοντράπε μωρό κουέτ κουέτ ναι ανά μου κοντράπε ναι ανά μου Αμπτάν πάντε, με κάνια μαγκράσι πάντε, γεύε γρήπ. Μα να μου κοντράφε, εντάτη όχι εσύ, η φίλη. Ο γολούγος ότι μου υποκουντέιτε, ότι σον τρόν, υποκουντέ, μάρα, όταν μέσα κόμμα υποκουφού, ήταν το λούτς που κασίνα, για κάπου, απόκουνε, για κάπου λέντε, μέσα κάπου κουπτέ, μήνα μου αφένα από κούσε ρε φίλε φίλε μήνα σέψα μήνα μου αφένα μήνα μου αφένα τώρα ρε φίλε φίλε μα κάνε γιουρίδα ως ρόντο είχαν μπέλτε γιμή για κάπου λέντε φου κασίνο ορκέστα κρασί γιουρί σάμπι η φίλη τι σάμπι ήταν ναι ακάρκον αντί Ναι, αλλά μου είτε για ρε. Αλλά μου είτε με κύμα. Μήνα μου αφαίνεται νου. Ο άμα είπε αλκό μου λόγω σου μάνα. Χωρί να αφαν την πένου λάιφ εντά έτσι αν είναι ξέχτουτ με.
1: Μενίερ Δελφούρ, η πλάντη ο σούκτης φαν κοχούν του Λατίνος με τη Λέντε Τρέχμαν.
0: Εσέ τφα Λατίνος.
1: Για. Για κόπου Λέντε 1981.
0: Ja, maar zoeken. Ik dacht altijd dat
1: het staat, het staat op het album volgens mij Blaffende Honden Beten niet ofzo. Of Mighty Lenka en Cogunto Latinos. Lene okay. Dreigman. Ja. Dan moet je daar kijken.
0: Kijk eens.
1: Lene Dreigman en Cogunto Latinos.
0: Mooi torium, daar ga ik het op zoeken.
1: Ja?
0: Ja, ja mooi. Okay. Dankjewel, okay. Dankjewel, Mr. Rivellino.
1: Ja.
0: Oké, okay, thank you. mooi. Oké. Okay. Ja, dankjewel. En dat was de heer... Ρεφελίνο ένα μανατή ήταν μετά να Λατίνος έτσι να αποκουράτη ένα μητέ τα δεν πω κουβ Λατίνος ταν κόνημα Λατίνος κρέμα αλλά σωτ πω κουβ έχει για κουπου λέντε σνίς νορμάλ ε τις άλτιτ βέρ βάτ goedenavond, u bent live in de uitzending. Wees u van harte welkom.
2: Junto Latinos. En Reichman zingt het. Reichman. Junto Latinos. En ja, Reichman zingt het. Groetjes.
0: Conjunto Latinos. En de titel is Ja Cupulente.
2: Reichman zingt het, ja.
0: Ja Cupulente.
2: Met een K.
0: Met een K. Dank je. Dat was mevrouw... mevrouw Dulder uit Capelle aan de IJssel. Ja... We gaan kijken of ik dat kan vinden, want het is altijd weer een zoektocht. En het moet er gewoon zijn. En je wil natuurlijk die mevrouw ook bedienen. Ik ga het rustig zoeken. En tot die tijd. En tot die tijd dan. Tot die tijd dan. Dan zet ik een ander liedje op. Goedenavond, u bent live in de uitzending. Wees u van harte welkom.
3: Mr. Riedel, tot Henk.
0: Henkus.
3: Yes. Hey, kijk naar je app. Ik heb dat nummertje al voor je opgestuurd. Kijk naar je app.
0: Oké, okay, dan ga ik er naar kijken. Yes. Mooi man. Ja maar. Oké, doei. Bye, thank you. Dat was onze collega, de zoon van oom Albert. En we zien dat we ook niet zoveel tijd meer hebben. En ik zie dat hij wat voor mij heeft gestuurd en... Hij stuurt iets van de main ingredient. Maar wij waren op zoek naar een liedje van Latinos. Nou, we gaan het zien. We gaan eentje pakken voorlopig en dan ga ik rustig ernaar zoeken. Want we hebben niet zoveel tijd meer ook. Dus dan gaan we rustig ernaar kijken. En dan gaan we even eentje van Latinos. Mevrouw Dulder, nog even geduld hoor, want ik ben bezig het te zoeken. Mijn collega heeft me wel wat opgestuurd, maar dat is totaal weer wat anders.